একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।

তো ফিরে এলাম অফিসের কথা নিয়ে আজকে গান মুসাফিরের আড্ডায়। আমি সৌভিক আর আপনি আছেন আমাদের সঙ্গে। তো আজকের এই আড্ডা কেমন লাগছে? এই শো শেষের পর অবশ্যই 4475035712 আমাকে জানাতে ভুলবেন না। তো চলুন আবারও আমরা পৌঁছে যাই অফিসকে বিন্দাস রাখতে, কি আর করণীয়। তো অনেক সময় আপনি নিজেও কিছু সময় রাজনীতিতে অংশ নিয়ে ফেলেন, খেয়াল রাখতে হবে সেটাও। কারণ যদি আপনার পক্ষপাতের দোষ কাউকে বিপদে ফেলে বা তার গুণের মর্যাদা হানি ঘটে, সেই দোষ কিন্তু সচেতনভাবে পরিহার করাটা দরকার। বরং কোনো কাজের জন্য দল গঠন করতে হলে নিজের চেয়েও বেশি গুরুত্ব দিন কাজটির উপর, আর সেই কাজটি যিনি ভালো করবেন তাকেই দায়িত্ব দিন। আর এতে যেটা হবে, কাজের মান বাড়বে আর অফিসে এমনিতেই আপনি নেক নজরে চলেও আসবেন। তাই রাজনীতি করতে গিয়ে কাজের মান খারাপ হলে তা কিন্তু ভুগতে হবে আপনাকেই। তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার সময় কাজে ফোকাস করুন, ব্যক্তিগত আবেগ

বন্ধুত্বে নয়। আমরা ফিরবো আবারও আজকের আড্ডায়, তাই এখন অপেক্ষা করুন আবারও কয়েকটা গানের। গান শুনে আমরা ফিরে যাব অফিস বিন্দাসের আড্ডায়। শুনতে থাকুন না, জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরের আড্ডায়, শুধুমাত্র রেডিও বাংলারে.com।

24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলানেট ডট কম শুনছেন, সঙ্গে আছি আমি সৌমিক, আর সঙ্গে আছেন আপনারা। তো আমাদের সময় একদম শেষের দিকে, ইতিমধ্যেই কিন্তু আমরা অফিসকে বিন্দাস রাখতে ঠিকঠাক পদ্ধতিগুলো বেশ কিছুটা আয়ত্ত করে নিয়েছি, কি তাই তো? হ্যাঁ, একদমই, আমি বুঝতে পারছি আপনাদের মনের কথাটাও ঠিক। হ্যাঁ, তাই, সেটাও শুনতে পাচ্ছি যেন। তো যেটা করতে হবে সেটা হচ্ছে সম্মান। কোনো সহকর্মীকে পছন্দ করেন বা নাই বা করেন, অফিসের কিছু নিয়ম মেনে আপনাকে চলতে হবে, আর সকলেই দিতে হবে তার প্রাপ্য সম্মান। তো এই ব্যাপারটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এবং আপনাকে কেউ অসম্মান করলে তাকে এড়িয়ে চলুন, সৌজন্যের সম্পর্ক বজায় রাখুন এবং অপমানের জবাব দিন, কিন্তু কখনো পাল্টা অসম্মান না করাই ভালো। তো সারা বছর অফিসের ব্যস্ততা থাকে এবং নানা চাপ থাকে, তাই কাজের চাপ কমিয়ে একটু ছুটিও নিন, কোথাও ঘুরে আসুন, এক নাগাড়ে অফিস বা কাজ সহকর্মীদের সঙ্গে দেখা, এই রুটিনে অভ্যস্ত মন কিন্তু বিরাম চায়, আর তার জন্য এতে মন ভালো থাকবে। তাই ভালো লাগছে না, অচিরেই ভালো লাগায় পরিণত হয়। তাই রাগ ক্ষোভ হতাশাকে কবজায় এনে নতুন উদ্যমে কাজ শুরু করা যেতেও পারে। আজকে রাডায় পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। সৌভিকের সঙ্গে শুনতে ভুলবেন না গান মুসাফির। টাটা।

ইচ্ছে, খুব ছোট একটা শব্দ, কিন্তু এটার গভীরতা অনেক বেশি। ইচ্ছে পূরণ করতে আমাদের অনেক সময় গোটা জীবনটাও কম পড়ে, কারণ ইচ্ছের সীমানা অনেক দূরে পর্যন্ত বিস্তৃত। আমাদের সবারই বিভিন্ন বয়সের সাথে সাথে ইচ্ছেগুলো বদলায়, বা ছোটবেলা থেকে ইচ্ছেগুলো পূরণ করতে করতে আমরা বড়বেলায় আসি, বা বড়বেলায় এসে আমরা ছোটবেলার ইচ্ছেগুলো পূরণ করি। আছে না কি এমন কোনো ইচ্ছে যেটা আপনি পূরণ করতে চান বা যেটার জন্য আপনি ছুটছেন? তাহলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +44750396571২ তে। ফিরছি পরপর তিনটে গানের পর।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা নেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, আমার বরাবরই ইচ্ছে ছিল আমি রেডিও জকি হব আর আপনার সঙ্গে কথা বলবো। আজ সেই ইচ্ছেটা পূরণ হয়েছে, এবং সেই ইচ্ছের পেছনে এবং অনেক দিনের অনেক পরিশ্রম, অনেক ব্যর্থতা, অনেক গল্প রয়েছে। সেই গল্প একদিন শোনাবো। এবং আমাদের যে কোনো ইচ্ছের পেছনে কিন্তু একটা পরিশ্রম থাকে, পরিশ্রম ছাড়া কিন্তু কোনো ইচ্ছে পূরণ হয় না, সেটা সম্ভবও নয়। কিন্তু ইচ্ছে যখন আমাদের মধ্যে সঞ্চার ঘটে, তার পিছনে ডেফিনেটলি একটা বড় কারণ থাকে, এবং ভগবান হয়তো জানেন যে সেই ইচ্ছেটা আমরা পূরণ করতে পারবো, সেই জন্যই আমাদের সেই ইচ্ছেটা আমাদের মধ্যে সঞ্চার ঘটান। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং, ফিরছি পরপর দুটো গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলা .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.radiobanglanet.com আর আমাদের ফেসবুক পেজ রেডিও বাংলা নেট। ব্রেকের ওপারে যেটা নিয়ে কথা বলছিলাম যে ইউনিভার্স জানেন যে আমরা কোন ইচ্ছেটা পূরণ করতে সক্ষম, সেটাই আমাদের মধ্যে সঞ্চার ঘটান। এবার আপনার মনে হতেই পারে যে অনেক ইচ্ছের পেছনে আমরা ছুটি, সেই ইচ্ছেটা পূরণ হয় না বা হতে হতে সেটা আমরা পূরণ করতে পারি না, তাই তো? এটা নিশ্চয়ই আপনার মনে হচ্ছে। অনেক সময় এটা হয় যদি আপনার কোনো একটা ইচ্ছে হয়েছে সেটা আপনি জনসমক্ষে সবসময় বলবেন না, সেটার পিছনে নীরব পরিশ্রম করুন এবং ওভার এক্সপেকটেশনস রাখবেন না, যেটা ইচ্ছেগুলোকে দূরে করতে সক্ষম হয়। আপাতত এই দুটো ফর্মুলা পালন করে, এই দুটো ফর্মুলা মেনে নিয়ে কঠোর পরিশ্রম করে যান, আপনার ইচ্ছে আপনার সাথ ডেফিনেটলি দেবে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, ফিরছি আরও কয়েকটা গানের পরে।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ, ইচ্ছেটা যখন হবে না, এক ঝাঁক ইচ্ছে একসঙ্গে নিয়ে সেটাকে পূরণ করার যে জার্নিটা সেটা লিখে পড়ুন, দেখবেন এটার মজাটাই আলাদা। আর সেই ইচ্ছেগুলো যখন পূরণ হবে, সেটা যখন ডানা মেলে উড়বে এবং সেই ইচ্ছের সঙ্গে যখন আপনি যাপন করবেন, সেটার স্বাদটা অনেক বেশি টেস্টি হবে। এরকম ইচ্ছের গল্প থাকলে বা ইচ্ছে পূরণের কোনো গল্প থাকলে চটপট আমাকে হোয়াটসঅ্যাপ করে জানান +447503965712। আপাতত গান, ফিরছি আরও কয়েকটা গানের পরে। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেই ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র রেডিও বাংলা .com-এ, প্রবাসী বাঙালির সবচেয়ে পছন্দের 24/7 বাংলা ইন্টারনেট রেডিও। আমার তো অনেক রকম ইচ্ছে হয় অনেক সময়, কিন্তু সত্যি কথা বলতে যখন আমি শোটা শুরু করি আমার মনে হয়, আমার ইচ্ছে হয় যে এই শোটা যেন খুব তাড়াতাড়ি শেষ না হয়। কিন্তু কী করে যে একটা ঘন্টা কেটে যায় আমি সত্যি বুঝতে পারি না, আর আমার ইচ্ছে করে আরেকটু সময় আপনার সঙ্গে কাটাতে, সেটা হয় না। ওই যে সব ইচ্ছে পূরণ হয় না সেটা এটা সত্যি কথা, কারণ আমি ওভার এক্সপেক্টেড থাকি আপনার সঙ্গে কথা বলার জন্য। কিছু করার নেই, সময় এখন বলছে টাটা, আমাকে আসতেই হবে, আগামীকাল আবার আসবো নতুন কোনো গপ্প নিয়ে, নতুন কোনো আড্ডা নিয়ে। শুনতে থাকুন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ।

যদি কাগজে লেখো নাম, কাগজ ছিঁড়ে যাবে, পাথরে লেখো নাম, পাথর ক্ষয়ে যাবে, হৃদয়ে লেখো নাম, সে নাম রয়ে যাবে। কিংবদন্তি গায়ক মান্নাদের কণ্ঠে সেই গান দিয়েই শুরু করলাম আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আজ পয়লা মে। ১৯১৯ সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম সেরা সঙ্গীত শিল্পী মান্না দে। আজ তার জন্মবার্ষিকীতে রেডিও বাংলানেট ডট কম এর পক্ষ থেকে আমি অনামিকা তাকে জানাই বিনম্র শ্রদ্ধা। আমাদের আজকের পপকর্নে অবশ্যই আমরা কথা বলবো আমাদের এই প্রিয় সঙ্গীত শিল্পীকে নিয়ে, জানবো তার গানের কথা, তার কথা, আর অবশ্যই উঠে আসবে হৃদয়ের কথা। তাই অবশ্যই আমার সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

রূপচন্দ্র দে, যাকে আমরা মান্না দে বলেই জানি, ভারতীয় সঙ্গীত জগতের অন্যতম সেরা নক্ষত্র কিংবদন্তী গায়ক মান্না দের আজ জন্মবার্ষিকী। আজকের এই বিশেষ দিনে তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান হৃদয়ে লেখো নাম। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমরা আজ কথা বলছি আমাদের এই প্রিয় গায়ককে নিয়ে। আমরা জানি ভারতীয় সঙ্গীত জগতে তার অবদানের কথা, বাংলা হিন্দিতে বহু জনপ্রিয় গান তিনি গেয়েছেন, আমাদের উপহার দিয়েছেন এমনই এক একটি অপূর্ব সব গান। বাংলা হিন্দি ছাড়াও মারাঠি গুজরাটি সহ প্রায় ২৪টি ভাষায় তিনি গান গেয়েছেন। ৬০ বছরেরও বেশি সময় ধরে তিনি সঙ্গীত চর্চা করেছেন আর তার সেই সমস্ত গান এখনো আমাদের হৃদয় জুড়ে। তাকে নিয়ে আমরা আরো কথা বলবো, তবে এখন শুনবো গান। ফিরে আসছি গানের ওপারে আমাদের আজকের পপকর্ন নিয়ে, আমি আপনার বন্ধু অনামিকা। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুৎ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

পঞ্চাশের দশক থেকে সত্তরের দশক হিন্দি চলচ্চিত্র জগৎ পেয়েছে একের পর এক সুপারহিট গান। আর সেই সময় হিন্দি চলচ্চিত্র জগতে সঙ্গীত জগৎ দাপিয়ে বেরিয়েছে কিশোর কুমার, মোহাম্মদ রফি, মুকেশের মতো সমস্ত কিংবদন্তী সঙ্গীত শিল্পীরা। আর সেই সময় তাদের সঙ্গেই ছিলেন আরও একজন বাঙালি শিল্পী, তিনি ভারতীয় সঙ্গীত জগতের স্বনামধন্য গায়ক মান্না দে। আজ তার জন্মবার্ষিকীতে তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের বিশেষ অনুষ্ঠান হৃদয়ে লেখো নাম শুনছেন রেডিও বাংলানেট ডট কম। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নে আমরা কথা বলছি কিংবদন্তী গায়ক মান্না দেকে নিয়ে। তার যে সঙ্গীত জীবনে তার অবদানের কথা আমরা সকলেই জানি, তার 60 বছরেরও বেশি সময় ধরে যে সঙ্গীত চর্চা তিনি করেছেন সেখানে তিনি 3,500-এরও বেশি গান রেকর্ড করেছেন। সঙ্গীত জগতে তার এই অসামান্য অবদানের কথা স্বীকার করে ভারত সরকার 1971 সালে পদ্মশ্রী এবং 2005 সালে পদ্মবিভূষণ সম্মাননায় তাকে সম্মানিত করেছে। 2007 খ্রিস্টাব্দে তাকে দাদা সাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়। 2011 সালে পশ্চিমবঙ্গ সরকার তাকে প্রদান করে বঙ্গবিভূষণ সম্মাননা। এমনই বহু সম্মানে সম্মানিত হয়েছেন এই কিংবদন্তী গায়ক। তার সঙ্গীত জীবনের কথা, সঙ্গীতের কথা আমরা আরও জানব, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের জীবনের এমন কিছু স্মরণীয় মুহূর্ত থাকে যেগুলো আমাদের মেমোরিতে আসতে হয় না, কিংবা আমাদের সেগুলো নোটবুকে নোট করে রাখতে হয় না, কারণ সেগুলো আমাদের হৃদয়ে লেখা থাকে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি ভারতীয় সঙ্গীত জগতের স্বনামধন্য গায়ক মান্না দেকে নিয়ে। আজ তার জন্মবার্ষিকী, তাকে শ্রদ্ধা জানিয়ে আমাদের এই বিশেষ অনুষ্ঠান হৃদয়ে লেখো নাম। এই যে হৃদয়ে লেখার কথা বলা হচ্ছে, সত্যি আমরা যখন আমাদের কোনো সেইরকম কোনো অপূর্ব অমূল্য মুহূর্ত আমাদের জীবনে আসে, সেগুলোকে কিন্তু আমরা সেইভাবেই আমাদের হৃদয়ের মনি কোঠায় আমরা রেখে দিই, আর সেগুলোকে আমরা বহুদিন পর্যন্ত, সেগুলোকে আমরা বলতে পারি সারা জীবন, সেই সমস্ত সুন্দর মুহূর্তগুলোকে যতবার মনে করি ততবারই আমাদের মনে এক অদ্ভুত উন্মাদনা সৃষ্টি করে, এক অদ্ভুত অনুভূতি এনে দেয়। আর তেমনই বোধহয় আমাদের স্মরণীয় কিছু গানও রয়ে গেছে, যেগুলো এখনো আমরা যতবার শুনি ততবারই আমাদের সমানভাবে ভালো লাগে। আর তেমনই কিছু গান আমাদের উপহার দিয়েছেন, কিংবনি ততবারই আমাদের সমানভাবে ভালো লাগে। আর তেমনই কিছু গান আমাদের উপহার দিয়েছেন, কিংবনি।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

0: ever feel like managing IT assets is way more complicated than it should be? Well, it doesn't have to be. At Etos Services, enterprises get full visibility, control, and optimization across their entire IT environment all in one place. Etos Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: শুনছেন রেডিও বাংলা .com, বাংলার গান, বাঙালির প্রাণ।

কফি হাউসে সেই আড্ডাটা আজ আর নেই। সত্যি আমাদের এমন কিছু কিছু মুহূর্ত রয়েছে আমাদের জীবনে যেগুলো এখন আর সত্যিই নেই, কিন্তু যতবারই সেই মুহূর্তগুলোর কথা আমাদের মনে পড়ে আমাদের সেই পুরনো দিনে ফিরিয়ে নিয়ে যায়। সেই রকমই কিছু মুহূর্তের কথা আমাদের মনে করিয়ে দেয় এমনই কিছু গান। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে। আজ পয়লা মে, কিংবদন্তি গায়ক মান্নাদের আজ জন্মবার্ষিকী। রেডিও বাংলানেট ডট কমের পক্ষ থেকে আমি অনামিকা তাকে জানাই শ্রদ্ধাঞ্জলি। আজকে আমাদের এই বিশেষ অনুষ্ঠান হৃদয়ে লেখো নাম, যেখানে আমরা অবশ্যই কথা বললাম আমাদের সকলের প্রিয় কিংবদন্তি গায়ক মান্না দেকে নিয়ে। আর তার গানের কথাই যখন বলা হচ্ছে তখন এই কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই এই গানটার কথা তো অবশ্যই বলতে হয়, যেটা আমাদের সকলেরই বোধহয় সেই কলেজ জীবনে ফিরিয়ে নিয়ে যায় এবং মনে করিয়ে দেয় সেই সমস্ত বন্ধুদের মুখ যাদের সঙ্গে আমাদের হয়তো এখন আর সেভাবে যোগাযোগ নেই। তারা কেউ কেউ হয়তো সত্যি আমাদের জীবন থেকে হারিয়ে গেছে, কিন্তু এই গানটা আমাদের বারবার মনে করিয়ে দেয় সেই দিনগুলোকে, সেই মুহূর্তগুলোকে। তাই আজ আমাদের পপকর্নের আড্ডা শেষ তো করতেই হবে, তবে আমরা যেতে যেতে এই গানটা অবশ্যই রেখে যাব আপনার জন্য। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল, ঠিক এই একই সময় চলে আসব আমি অনামিকা পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণের জন্য আপনার জন্য রেখে যাচ্ছি কফি হাউসের সেই আড্ডাটা।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

0: কি এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কম এ। কি তৈরি? তো ব্যাগটা গুছিয়ে নিন এবার।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্চয়িতার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করি সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও banglanet.com এর ওয়েব তরঙ্গে।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what they deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.

0: রবিবার দেরি করে ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে যখন বারান্দায় দাঁড়াই, মিস করি পাড়ার ছেলেদের চেঁচামেচি।
1: ছেলের বইয়ের তাক পরিষ্কার করতে করতে আজও মনে পড়ে যায় সেই পুরনো দিনের গ্রামোফোন রেকর্ডের কথা। ইস, ওগুলো এখন কোথায় কে জানে।
2: সেদিন সঞ্জয় তার পাতাটা উল্টাতে উল্টাতে হঠাৎই খুঁজে পেলাম কয়েকটা শুকিয়ে যাওয়া গোলাপের পাপড়ি। কলেজের ফার্স্ট ইয়ারে নবীনবরণের দিন শুভ দিয়েছিল।
0: হারিয়ে গেছে কত কিছু, মলিন হয়েছে স্মৃতির পাতা, তবু আজও মনে পড়ে কত কথা।

0: কতজন।
1: এবার থেকে প্রতি রবিবার আপনার হারিয়ে যাওয়া সব মুহূর্ত আপনার চোখের সামনে হাজির হবে। নস্টালজিক রবিবার থেকে সুদিং মিউজিক্যাল জার্নি শুনতে ভুলবেন না। প্রবাসী মন শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ফিউচার, তারপরে কেটে গেল মাস্টার, ফিউজ হলো যে কত ফিউচার, বন্ধুরা পার্স তুলে একে ওকে তাকে তোলে, বন্ধুরা পার্স তুলে একে ওকে তাকে তোলে।

পরে ক্লাস হতো হেঁদুয়ায়, আমি কিংবা চাঙুয়ায়, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, একদিন কাকে দেখে আমাকে সাইডে রেখে, সজোরে সে হাঁটা দিলে।

কিছু কিছু মানুষ আছেন যাদের নামের সঙ্গে তারা যে কাজটি করেন সম্পূর্ণরূপে একাত্ম হয়ে যায়। সেরকমই একজনের জন্মদিন আজকে। আজকে আমাদের অত্যন্ত প্রিয় গায়ক, অত্যন্ত প্রিয় সুরকার এবং ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞের জন্মদিন। তিনি হলেন মান্না দে। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে মান্নাদের জন্মদিনে আপনার সঙ্গে শেয়ার করব ওনার জীবনের কিছু জানা এবং কিছু অজানা অধ্যায়। এ যেন গঙ্গা জলেই গঙ্গা পূজা। তো মান্নাদের জীবনে নিয়ে কিছু কথা, কিছু গল্প, কিছু আড্ডা আজকে থাকবে আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। Thank you.